0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে 8 জুন 1936 আরম্ভ হয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতা দৃষ্টি রাখি কার্যক্রমমান প্রসারণ করে আসুছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত দীর্ঘ 90 বর্ষ ধরে শ্রোতাভাজন হয়ে পারিছে। অনুরূপ ভাবে আকাশবাণী রাউরকেলা মধ্যে 24 জুন 1995 নিরন্তর ভাবে কার্যক্রমমান প্রসারণ করে নিজের যাত্রা অব্যাহত রাখিছে। আউ এহা সম্ভব হয়ে পারিছে শ্রোতামানক পাই, অর্থাৎ আপনমানক পাই। এথিপাই আপনমানকু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তেবে আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষীরে আসন্তু শুনিবা আকাশবাণীর জনে নিয়মিত শ্রোতাঙ্ক বার্তা।
1: নমস্কার, জয় জগন্নাথ। মো নাম হচ্ছে অজয় কুমার সাহু। ট্রাফিক মার্কেট রাউরকেলার মু গোটিয়ে ছোট মোট দোকান করে জীবন জীবিকা নির্বাহ করুছি। মু যেতবে ছোট পিলাটিয়ে হইছিলি, আমার তো নিজের রেডিও বলে গোটে কিছু নথিলা। আম পাখ পড়িশা ঘরে তাঙ্ক দাণ্ডরে গোটিয়ে থরে রেডিও বাজুথিলা। মু যেতবে প্রথমে দেখিলি গোটে ছোট যন্ত্রটা তা ভিতরে এভাবে সাউন্ড এভাবে স্বর সংযোজনা বাহুছি, মু সেইটু তা প্রতি দুর্বলতা মোর আস্তে আস্তে আসিগলা। আকাশবাণী দ্বারা আমি এটিকি আমি উপকৃত হয়ে পুছু যে প্রত্যেক বিভাগের প্রত্যেক কার্যক্রম শুণিলা পরে আমি কিছু শিখি যাচ্ছু। আকাশবাণী 90 বর্ষের পদার্পণ করে সবু বর্গর শ্রোতা মানুষ সবু প্রকারের কার্যক্রম পরিবেশন করে দেই পারুথিবারু সে সমস্ত প্রিয়ভাজন হয়ে পুছে। বহুজন হিতায় আউ বহুজন সুখায় মন্ত্রক সফল করে পুজি আকাশবাণী, বহুজন হিতায় হয়ে পুজি রেডিও দ্বারা বহুত লোক কিছু শিখিপারুচি জাঁপার। আকাশবাণী কালি লা আজ বি আগামী কালিপাই রই আ্রোতা পাখে মনোরঞ্জন কার্যক্রম পরিবেশন করুব, শ্রোতা প্রিয়ভাজন হয়ে পুব। তেমন আকাশবাণীর ভবিষ্যৎ উজ্জ্বলময় হোক, লোক আহরি অধিক শুণত, মু এটা চাহি। ধন্যবাদ।

0: শ্রোতাবন্ধু, পিতামাতা বার্ধক্যরে উপনীত হেবা পরে সেমানক পাখরে বিভিন্ন প্রকারর স্বাস্থ্য সমস্যা পরিলক্ষিত হইথায়। বয়স বড়িবা পরে পরিলক্ষিত হেউথিবা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা মধ্যরু এক প্রমুখ স্বাস্থ্য সমস্যা হেউছি গণ্ঠি বাত। এই পরিপ্রেক্ষীরে আজির স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার বিষয় রহিছি গণ্ঠি বাত ও এহার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করা আম সহিত অনেক অর্থোপেডিক স্পেশালিস্ট বা অস্থিশল্য বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন কুমার পাত্র। আসন্তু তাঙ্ক সহিত আলোচনা করিবা। ডাক্তার পাত্র, আপনাকে স্বাগত করুছু আমার কার্যক্রমকু। নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমে কহিবে আর্থাইটিস বা গণ্ঠি বাত কোন?
1: প্রথম কথা বুঝা দরকার কি দুইটা হাড় মধ্যে যে জয়েন্ট অছি তাকো আমি ওড়িয়ার আঁঠু বলি গণ্ঠি বলি কহন্তু। দুইটা গণ্ঠির কাম হল গোড়টাকে মুভমেন্ট করাইব, চলাইব, দুইটা গোড়কে স্ট্রেট করে সিধা করে রাখব, সেটা হল তার মেন কাম। যদি কোণী প্রকারর সেই জায়গার ইনফ্লামেসন হো, ইনফেকশন হো, কোণী কারণর সেটা তার ড্যামেজ হয়ে গলা, দি পট যে কাটিলজ অছি সেটা ড্যামেজ হয়ে গলা, তাহলে সে আঁঠু গণ্ঠি সব দরজ হব, চালি পারিব নি, সেইটা কো কহন্তি আর্থ্রাইটিস।
0: আচ্ছা।
1: বা আঁঠু গণ্ঠি বাত তাকো কহন্তি।
0: এহা কেতে প্রকারর?
1: এটা এমতি বহুত প্রকারর অছি, যেমতি কি আমার অস্টিও আর্থ্রাইটিস যেটা কহন্তি, বয়স হেলা পরে ধরন্তু 50-60 হেলা পরে লোকঙ্কর আজকাল অস্টিও আর্থ্রাইটিস মানে দি গণ্ঠি মঝিরে যে কাটিলেজ অছি, কাটিলেজটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলা বেলকু দি হাড় কু হাড় জাকি হয়ে যাচ্ছি, জাকি হেলা পরে তাকো দরজ হুয়ে ধীরে ধীরে ধীরে। মনে কর দেহর জনকর ওজন বেশি থিব, হাড় গুড়া কমজোর থিব, সি উইকনেস বহুত থিব, তাহলে সে হাড়টা ধীরে ধীরে দবি যায়, দবি গলা পরে আহুরি বেশি দবি গলা পরে তাকে বাতরক কহন্তি অস্টিও আর্থ্রাইটিস। অন্য গোটে হল রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা সবু এজরে সমস্তঙ্কর হয়ে পারিব। মনে কর সেটা হচ্ছে ইনফ্লামেশন মানে বডির নিজের ইমিউনিটি সিস্টম আমার যে আছে রোগ প্রতিরোধক শক্তি, তা ভিতর গোটে ইমিউন সিস্টম আমার ডিফেক্ট হয়ে যায়, যাহাফলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাকে এফেক্ট করে, সেটা সবু এজরে এফেক্ট করে। মনে কর ছোট পিলামানকর এফেক্ট করে তাকে আমি জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস কহন্তি, বয়স্ক লোকমানে বরি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে পারিব। তেমন আর্থ্রাইটিসটা কোনসি এজরে বি হয়ে পারিব। আর গোটে হল রিউমাটিক আর্থ্রাইটিস, যেউর কি ইনফেকশন কোটি গলার অছি, ইউরিনে অছি, হার্টরে অছি, কোটি ইনফেকশন অছি, আর সেটা আসি আঁঠু গণ্ঠে রয়ে যাচ্ছি, তাহলে সেটা রিউমাটিক আর্থ্রাইটিস। এটা প্রায় কিউরেবল থাকে, ইউজুয়ালি এটা কিউরেবল থাকে। আর গোটে কহতি যেমন গাউট, গাউট মানে বডি ইউরিক অ্যাসিড লেভেলটা বড়ি যায়, বহুত কমন। এটা গোড়র সাধারণত প্রথম আঙ্গুড়িটা গণ্ঠি পাখে পাদ পাখে সেটা বহুত ফুলে যায়, দরজ হুয়ে, সেটা গাউট কহতি, পেন হুয়ে, বডির ইউরিক অ্যাসিড লেভেল বড়ি যায়। সেটা ইউজুয়ালি বডির প্রোটিন কন্টেন্ট যদি কোণ প্রকার বড়িগলা, প্রোটিন সেটা সে প্রোটিন গুলা যাই সে জমা হুয়ে, তার ডিফরেন্ট ফ্যাকশনস জমা হয়েকি সেটা আঁঠু গণ্ঠি বথা হুয়ে। মনে কর সোরিয়াসিস, কাহার স্কিন ইনফেকশন অছি, স্কিন ইনফেকশন সোরিয়াসিস গোটে বেমারি থাকে, সেটা থাকে সেমতি মানে রোগটা, সেটা বি আঁঠুরে লাগিকি তাকে সোরিয়াসিস আর্থ্রাইটিস কহতি। এটা হল আঁঠু গণ্ঠির ডাইরেক্ট রোগ। ইয়া ছড়া মনে করতু কাহার ডায়াবেটিস অছি, কাহার টিবি অছি, কাহার কোণী প্রকার ইনফেকশন লাগিগাল, মনে কর ঘা কে পড়ি যাই ইনফেকশন জয়েন্ট ভিতরে পশিগাল, টিবি হলে তাকে কহতি টিবি আর্থ্রাইটিস, আর যদি ইনফেকশন ভিতরে পশিগাল তাকে কহতি সেপ্টিক আর্থ্রাইটিস। টিবি সেপ্টিক যেমতি কোণী এজরে বি হয়ে পড়ে, ছোট পিলা টু আরম্ভ করে বুড়া বয়স্ক পর্যন্ত সমস্ত এজরে এই প্রকার হয়ে পড়ে। যদি কাহার ডায়াবেটিস থিব আহরি রোগটা বেশি বড়ি যাব, কারণ হাড় কমজোর হয়ে যায়, থাইরয়েড থিব হাড় কমজোর হয়ে যায়, ইয়া সাংরে বডির মনে করতু কাহার কোণ কোণী কারণর বডির প্রোটিন কমিগলা, ভিটামিন কমিগলা, বডির পানি অংশ কমিগলা, ধীরে ধীরে হাড় গুড়া তা ভিতরে শুখি যায়, শুখিকি আর্থ্রাইটিস হুয়ে, আউ ক্যালসিয়াম কমিগলা, ভিটামিন ডি কমিগলা। আজকাল তো সমস্ত ঘর ভিতরে বসুচান, তাঁকর সূর্যকিরণ পড়ু নাই, যেমনি আগে গাঁ গণ্ডার সব সূর্যকিরণ পড়ুলা, সকাল সূর্যকিরণ ভালো বলে কুলে, আর সে সূর্যকিরণটা দেহরে পড়লে 45 মিনিট কমসে কম দেহটা ভিটামিন ডি সফিসিয়েন্ট হুয়ে, কারণ ভিটামিন ডি র সোর্স আউ কোটি নাই, খাইবারে নাই কি কোটি নাই, সেটা সূর্যকিরণ। তেমন আমাকে আজিকাল যুগের সমস্ত প্রায় ভিটামিন ডি র কমি রয়েছে, সমস্ত শিক্ষিত লোকের মেনলি ভিটামিন ডি একদম বহুত কমি, ভিটামিন বি 12 কমি, এটা জনা পড়ে নাই, কিন্তু সেতরে বি আর্থ্রাইটিস বহুত আঁঠু গণ্ঠি মাত্র আর্থ্রাইটিস হুয়ে।
0: আচ্ছা, আপনি যেমন কহিলেন আর্থ্রাইটিস কোণ আর এর প্রকার ভেদ সম্পর্কে কহিলেন, তবে এটা কিছু এজ গ্রুপ রয়েছে কি, বয়সের গ্রুপ কিছু রয়েছে কি?
1: বর্তমান আর্থ্রাইটিস র লোড এত বেশি অছি, মনে করন্তু ଆମର ଯେତିକି ପପୁଲେସନ୍ ଅଛି ସେହି ଅନୁସାରେ 22-23% ଲୋକଙ୍କ ପାଖରେ ଆର୍ଥରାଇଟିସ୍ ଅଛି। ସମସ୍ତଙ୍କର ଜୀବନକାଳ ଭିତରେ ଥରେ ନା ଥରେ ଆର୍ଥରାଇଟିସ୍ ହେଉଛି, ଏଇଟା ହେବ ହିଁ ହେବ। ଆଉ ଏଜ୍ ଅନୁସାରେ ମନେ କରନ୍ତୁ 18-44 ଭିତରେ ପାଖାପାଖି 7% ଲୋକଙ୍କର ହୁଏ, 45-64 29% ଲୋକଙ୍କର ହୁଏ, ପାଖାପାଖି 29-30%, 65 ଉପରକୁ ପାଖାପାଖି 50%, ତା'ମାନେ 48 ବେଶୀ କମନ୍ ହେଇଯାଉଛି। ଏବଂ 65 ପରେ ପ୍ରାୟ ସମସ୍ତଙ୍କର ଆଣ୍ଠୁଗଣ୍ଠି ବାତ ଅଳ୍ପ ଅଧିକେ ହେବ। ପୁଣି ମନେ କରନ୍ତୁ ସେକ୍ସ ଅନୁସାରେ ଲେଡ଼ିଜ୍ମାନଙ୍କର ବେଶୀ ଥାଏ ଆଉ ମେଲ୍ମାନଙ୍କର କମ୍ ଥାଏ। ତା କାରଣ ହେଲା ଲେଡ଼ିଜ୍ମାନେ ସାଧାରଣତଃ ଘରେ ଖିଆପିଆ ତାଙ୍କର କମ୍ ଥାଏ, ପ୍ରୋଟିନ୍ ଖାଆନ୍ତି କମ୍, ତାପରେ ଏଇ ଯେଉଁ ଭିଟାମିନ୍ସ କମ୍, କାମଦାମ ବେଶୀ, ବୋନ୍ ୱିକ୍, ଆଉ ତା ସାଙ୍ଗକୁ କାମ ଘରର ପ୍ରେସର ସମସ୍ତଙ୍କର ଥାଏ। ସେଥିପାଇଁ ସାଧାରଣତଃ ସେଇ ପ୍ରେସର ଅନୁସାରେ ସବୁଯାକ କମ୍ ଥାଏ, ତାଙ୍କର ଗୋଡ଼ ଦବିଯାଏ। ଆଉ ଡିଫରେଣ୍ଟ ହର୍ମୋନାଲ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇକି ମାନଙ୍କର 65 ଏଜ୍ରେ ଯେ ଲେଡ଼ିଜ୍ ହର୍ମୋନ୍ ଯେଉଁଟା, ସେହି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅନୁସାରେ ତାଙ୍କ ଗୋଡ଼ ଗୁଡ଼ା ଦୁର୍ବଳ ହେଇଯାଏ। କାରଣ ସେ ଲେଡ଼ିଜ୍ ହର୍ମୋନ୍ ଦେହରୁ ଦିନକ ଦିନ ପରେ କମିଯାଏ, କମିଗଲା ପରେ ହାଡ଼ ଗୁଡ଼ା କମ୍ପ୍ଲିଟ୍ ଦୁର୍ବଳ ହେଇଯାଏ। ତ ଏଇ କାରଣ ପାଇଁ ଲେଡ଼ିଜ୍ ମାନଙ୍କର ବେଶୀ ଥାଏ। ତା ସାଙ୍ଗକୁ ମନେକର ଯଦି କିଏ ବହୁତ ମୋଟା ଅଛି, ଓବିସ୍ ବସିଛନ୍ତି, ବହୁତ ମାନେ ଅଛନ୍ତି ମୋଟା, ମୋଟା ମାନଙ୍କର ଗୋଡ଼ ଲୋଡ଼ ପଡ଼ିଲେ ସେ ଗୋଡ଼ ବଙ୍କା ହେଇଯିବ, ତାର ଦରଜ ବଢ଼ିବ, ଏଇଟା ନିୟମ କଥା। ଆଉ ଏତେ ବେଶୀ ହେଲାଣି, ଭାବନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଯେଉଁଟା କହିଲି 22-23% ଲୋକଙ୍କ ପାଖରେ ଅଛି, 2040 ସୁଦ୍ଧା ଲୋକମାନେ ଭାବୁଛନ୍ତି 40-45% ଆଭରେଜ୍ ଲୋକଙ୍କ ପାଖରେ ପଳାଇଯିବ। କାରଣ ତାଙ୍କର ଡେଲି ଆକ୍ଟିଭିଟି ଯେଉଁଟା କରିବାର ଅଛି, ଘର କାମଦାମ କରିବା, ଯେତିକି ନର୍ମାଲ ଆକ୍ଟିଭିଟି ସେମାନଙ୍କର ନାହିଁ। ପର୍ଟିକୁଲାର କେଉଁ ଏଜ୍ରେ ଯେଉଁମାନେ ଶିକ୍ଷିତ ଅଫିସ ଆସିକି ବସିକି କାମ କରୁଛନ୍ତି, ସବୁ କାମ କରୁଛନ୍ତି, ତାଙ୍କର ଆକ୍ଟିଭିଟି ନାହିଁ, କାର୍ରେ ଯାଉଛନ୍ତି, ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କର ଆଣ୍ଠୁଗଣ୍ଠିତା ବଢ଼ିବ ଏବଂ ପାଖାପାଖି 50% ଆଭରେଜ୍ରେ ଆର୍ଥରାଇଟିସ୍ ପହଞ୍ଚିଯିବ।
0: ଏବେ କୁହନ୍ତୁ, ଜଣେ ବ୍ୟକ୍ତି ଏଥିରେ ପୀଡ଼ିତ ଅଛନ୍ତି କି ନାହିଁ କେମିତି ଜାଣିବେ, ଏହାର ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିକ କ'ଣ?
1: ଇନ୍ଫ୍ଲାମେସନ୍ ଯେମିତି କ'ଣ କୁହନ୍ତି, ଆଣ୍ଠୁଗଣ୍ଠି ଫୁଲିବ, ଚାରିଆଡ଼େ ଫୁଲିଯିବ, ଦରଜ ହେବ, ଲାଲ ହେଇଯିବ, କଟକଟ ଧରିକି ବିନ୍ଧିବ, ମନେ କରନ୍ତୁ ସେପ୍ଟିକ ହେଲା, ସେଟା ଜ୍ୱର ହେବ, ଏଇସବୁ ଲକ୍ଷଣ ହେଲା। ଆଉ ଲିମିଟେସନ୍ ଅଫ୍ ୱାର୍କ, ମାନେ କାମଦାମ କରିପାରୁନି, ଗୋଡ଼ଟାକୁ ଆଣ୍ଠୁଟାକୁ କି ଯେଉଁ ଯେକୌଣସି ଗଣ୍ଠି, ତାର ମୁଭମେଣ୍ଟ କିଛି ହେବ ନାହିଁ। ଏଇ କାରଣ ପାଇଁ ସେଟା ସବୁ ସ୍ୱେଲିଂ ଦେଖାଯିବ, ପେନ୍ ଦେଖାଯିବ, କୌଣସି କାରଣ ସେଟା ହେଲା ଆର୍ଥରାଇଟିସ୍।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। আজ এথিরে রয়েছে পিতামাতাঙ্ক স্বাস্থ্যর যত্ন সম্পর্কে। শ্রোতা বন্ধু, পিতামাতা বার্ধক্যরে উপনীত হবা পরে সেমানঙ্ক পাখরে বিভিন্ন প্রকারর শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেইথায়। পিতামাতাঙ্ক স্বাস্থ্যর যত্ন নেবা আমার সবুঠারু বড় কর্তব্য। তেণু সেমানঙ্ক পাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য, দৈনন্দিন ব্যায়াম এবং এক চাপমুক্ত পরিবেশ সৃষ্টি করিবা অত্যন্ত জরুরি অটে। পিতামাতাঙ্ক স্বাস্থ্যর সঠিক যত্ন নেবা পাই কেতোটি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলিকু গ্রহণ করন্তু। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেকআপ করান্তু। বয়স্ক ব্যক্তিমানঙ্কর প্রতি ছয় মাসরে থরে রক্তচাপ বা ব্লড প্রেসর, মধুমেহ বা ডায়াবেটিস এবং হৃদয় বা হার্ট সম্বন্ধীয় পরীক্ষা করান্তু। সন্তুলিত আহার বা নিউট্রিশিয়াস ডায়েট, সেমানক খাদ্যরে সবুজ পনিপরিবা, ফল, ওটস এবং প্রচুর পরিমাণরে পানি সামিল করন্তু। তেল, মশলা এবং চিনিযুক্ত খাদ্যকু কমান্তু। শারীরিক এবং মানসিক কার্যকলাপ বা ফিজিক্যাল আক্টিভিটিজ, সকালে কিংবা সন্ধ্যায় হালুকা চালিবাকু বা ওয়াকিং করিবাকু কুহন্তু। এহা সেমানক হাড়কু মজবুত করিব। পর্যাপ্ত নিদ্রা বা স্লিপ, সেমানে যেপরি প্রতিদিন সাতরু আট ঘন্টা গভীর নিদ্রা যাতে তাহা নিশ্চিত করন্তু। সামাজিক এবং মানসিক সন্তোষ, সেমানক সহিত সময় বিতান্তু, সেমানক কথা শুনন্তু এবং পরিবারর ছোট বড় নিষ্পত্তিরে সেমানকর মতামত নিয়ন্তু, যাহাদ্বারা সেমানে নিজকু একাকী মনে করিবে নাহিঁ। ঔষধ উপরে ধ্যান বা মেডিকেশন, সেমানে ঠিক সময়রে ঔষধ খাউছন্তি কি নাহিঁ তাহা ধ্যান দিয়ন্তু এবং ডাক্তরঙ্ক পরামর্শ বিনা কোনসি নুয়া ঔষধ দিয়ন্তু নাহিঁ। হ্যাঁ শ্রোতা বন্ধু, পিতামাতাঙ্কু সর্বদা হসখুশিরে রখিবা হিঁ সেমানঙ্কর উত্তম স্বাস্থ্যর চাবিকাঠি।

আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্টজ যোগে প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রম প্রথমে বডেয়ার কথাচিত্র কণ্ঠশিল্পী মানে হলে শ্রেয়া ঘোষাল এবং রাহত ফতে আলী খান

ফকির মোহন পটনায়ক কণ্ঠ শুনে এই গীতটি রঘুনাথ রাউত রচনা। পরবর্তী গীতটি শুণন্তু, মিনতি পাণিগ্রাহী কণ্ঠে গীত রচনা করছেন অজিত প্রসাদ মিশ্র।

শ্রোতা ভণী, বিশ্ব অভিভাবক দিবস বা বিশ্ব মাতৃপিতৃ দিবসটি প্রতিবর্ষ জুন এক তারিখকু আমি পালন করে থাকি। এই দিবসটি 2014 মশিয়ারু পালন করা যাই আসুছি। প্রতিটি দিবস পালনের আভিমুখ্য ভাই এই দিবস পালন করিবার মধ্য মুখ্য উদ্দেশ্য হল মা বাবা কিভাবে নিজ সন্তানর যত্ন নিয়ে থাকে, প্রতিটি বাধাবিঘ্ন সহ্য করে মধ্যে নিজ সন্তানকে কিভাবে উত্তম ভবিষ্যৎ দেওয়া সহিত নিঃস্বার্থ মনোভাবে আজীবন সন্তান প্রতি দেইথিবা বলিদানকে সন্তান মানুষ অবগত করাইবার সুযোগ এই দিবস দ্বারা আমি জানি থাকি। তবে শ্রোতা ভণী, এই দিবস অবসরের আজ আমার কার্যক্রমের বিষয়বস্তু আমি রাখিছু পিতামাতা প্রতি সন্তানর কর্তব্য ও এথিরে রহিতিবা আইন। আজির কার্যক্রমের বিষয়বস্তু সম্পর্কে আমি আলোচনা করিবা আইনজীবী তথা সমাজসেবী স্বাগতিকা দাসক সহিত।

শ্রোতা বন্ধু, বর্তমান শুনতু আমার আসন্তকাল অধিবেশনের প্রচার হুকিবা কার্যক্রম সম্পর্কের সূচনা। আসন্তকাল সকাল ছটা বাজে পাঁচ মিনিট শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। ছটা বাজে পঁয়তিরিশ মিনিট রয়েছে শ্রীরামচরিত মানস। সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট শুনেপারে খেল জগত কার্যক্রম। আসন্তকালে সকাল আটটা বাজে তিরিশ মিনিট শুণবে সুগম সঙ্গীতর কার্যক্রমে শোভা রায় এবং বি বুদ্ধপ্রসাদ রায়ের কণ্ঠে কেতোটি আধুনিক গীত। আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট প্রচার করব বণ পাহাড়র গীতর কার্যক্রমে সাঁতালি গীত পরিবেশন করবে গজেন্দ্র মুর্মু এবং সাথী। শ্রোতা বন্ধু, আসন্তকাল সকাল দশটায় শুণবে হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। দিন বারটার প্রচার করব এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর এক হাজার দুইশহ সতানব্বেতম ভাগ। অপরাহ্ন পাঁচটায় শুণবে ভক্তি গীতর কার্যক্রম আরতি। পাঁচটা বাজি কোড়িয়ে মিনিট রয়েছে শ্রীমদ ভাগবতর চারিশহ বারতম ভাগ। ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম শুণবে পাঁচটা বাজে তিরিশ মিনিট্রে। সন্ধ্যা সাতটা বাজে তিরিশ মিনিট্রে প্রচার করব চাষী ভাই মানুষ কার্যক্রম কিষানবাণী। এতে শুনেপারে আলোচনা খরাদিনে প্রাণীধনর যত্ন, এ সম্পর্কের আলোচনা করবে ডক্টর হিতেশ কুমার বেহেরা। রাতে আটটায় শুণবে হ্যালো রাউরকেলা কার্যক্রম। আটটা বাজে তিরিশ মিনিট্রে প্রচার করব হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। শ্রোতাবন্ধু, আসন্তকাল রাতে দশটায় শুণবে মাসিক সাহিত্য পত্রিকা সৃজনিকা কার্যক্রম। রাতে দশটা বাজে তিরিশ মিনিটে প্রচার করব রূপক মহানদীর আত্মকথা, রচনা ডক্টর বিজয় কুমার শতপথী, প্রযোজনা ডক্টর যশবন্ত নারায়ণ ধর এবং সহযোগিতা ডক্টর কিশোর মহান্তি। শ্রোতাবন্ধু, এতে ছিল আমার আসন্তকাল অধিবেশনের প্রচার হওয়াকে থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা। আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকে।

শ্রোতা বন্ধু শুনুলে হিন্দী ভক্তি গীতর কার্যক্রমে নীতিন মুকেশ এবং অনুপমা দেশপাণ্ডে কণ্ঠে গীতটি ভক্তি গীত আপন মানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র কু। শ্রোতা বন্ধু শুনন্তু পরবর্তী কার্যক্রম সংস্কৃতরে সম্বাদ রিলি করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, আম দেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়ঙ্কর।